0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
2: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, বিশে আষাঢ়, আঠারোই মহরম, চৌঠা জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শক্তিশালী হচ্ছে এলনিনো। বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসে তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে কেপভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে মিশর শেষ ষোলোতে। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা আজ রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গতকাল এই তথ্য জানানো হয়। ৩৬ জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গতকাল ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনা মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরো বলেন, একটি দেশের গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের উপর। তাই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্থানীয় উদ্ভাবক সুলেমান আলীর উদ্ভাবিত সুলেমান সোলার ইরিগেশন পাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে তাদের উৎসাহ শুধু ক্রীড়াদলকে সমর্থন করার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে তাদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি ও বাজার ব্যবস্থাপনাকে আরও তথ্য নির্ভর ও কার্যকর করতে সরকার এআই ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়া, আন্তর্জাতিক বাজার, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভরভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সেই অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয় উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন,
4: রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে এবং সংগত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার।
2: পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেছেন, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা আয়োজিত এক সভায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। গতকাল যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের 98% এলপিজি গ্যাস আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। ভুয়া বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে। তিনি আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। 13 বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হওয়া শিক্ষক ও সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে খুলে গেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ। একই সঙ্গে তৈরি হয়েছে বিপুল সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ। সরকার বলছে, এতে প্রাথমিক শিক্ষায় নেতৃত্বের সংকট কমবে, বাড়বে শিক্ষায় গতি ও শৃঙ্খলা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: 2013 সালে সারা দেশের প্রায় 26,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তখন বিধিমালায় বলা হয়, জাতীয়করণ হওয়া শিক্ষকদের জ্যেষ্ঠতা হবে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকদের পরে। এই বিধানকে বৈষম্যমূলক দাবি করে জাতীয়করণ হওয়া একদল শিক্ষক আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট ওই বিধান বাতিল করে রায় দেন। ফলে জ্যেষ্ঠতার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে, আর সেই অনিশ্চয়তার কারণেই বছরের পর বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যত বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে 2013 সালের বিধিমালায় বহাল রেখেছেন। অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা থাকবেন আগে, আর জাতীয়করণ হওয়া শিক্ষকদের অবস্থান হবে তাদের পরে। এই রায়ের পর প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
6: দীর্ঘদিন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হল এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে।
5: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে 36,235 প্রধান শিক্ষক পদ শূন্য। আদালতের রায়ের ফলে এসব পদে এখন পদোন্নতি দেওয়া দেওয়া সম্ভব হবে।
7: আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি, এই যে আমরা পেলাম পাওয়ার কারণে আমরা 36,235 শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি।
5: এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও। সরকারের প্রত্যাশা, আদালতের এই রায় শুধু একটি আইনি বিরোধেরই অবসান ঘটায়নি, বরং দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটিয়ে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। রাজধানীর প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল। এতদিন যা ছিল পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ, এবার সেই বর্জ্যের রূপ নেবে বিদ্যুতে। আধুনিক প্রযুক্তি নির্ভর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের মাধ্যমে একদিকে কমবে বর্জ্যের চাপ ও পরিবেশ দূষণ, অন্যদিকে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানির নতুন একটি উৎস। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল, সেই বর্জ্যকে এবার সম্পদের রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম বড় ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এতে একদিকে কমবে ল্যান্ডফিলে বর্জ্যের চাপ, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নবায়নযোগ্য জ্বালানি। তবে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন প্রকল্পের কাজ শুরু করা যায়নি। পরে সময়সীমা বাড়ানো হলে নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে চীনা প্রতিষ্ঠান CMEC পুরুদমে কাজ চালিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
10: ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয় থেকে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারব।
9: প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে।
11: বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
9: নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে আমিনবাজারের প্রতিদিনের বর্জ্য আর শুধু বর্জ্য থাকবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে সেটি রূপ নেবে বিদ্যুতে, আর দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যোগ করবে নতুন এক সম্ভাবনার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: আগামী 6 মাসের মধ্যে দেশের সব 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীদের যেন ঢাকাতে যেতে না হয় সেজন্য সব উপজেলা হাসপাতালগুলোতে 10 শয্যার কিডনি ডায়ালিসিস ইউনিট স্থাপন করা হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। তিনি গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। পরে সমাজকল্যাণ মন্ত্রী রাঙ্গুনিয়া ইতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অতীতের দেশে গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে চ্যানেলটির ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে বলছে, এল নিনো শুরু হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত শক্তিশালী রূপ নেবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু অঞ্চলে খরা, অতিবৃষ্টি, স্থলভাগে তাপপ্রবাহ এবং সমুদ্রে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়বে। WMO-র উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে AFP গতকাল জানায়, জলবায়ু বিষয়ক এই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রথম দিনের অনুষ্ঠান তেহরানে শেষ হয়েছে। আগামী 9 জুলাই পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা চলবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল সর্বোচ্চ নেতার মরদেহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া দেশটির শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাব সহ অন্যান্য কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সহ 100টিরও বেশি দেশের শীর্ষ কর্মকর্তাগণ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। সাবেক সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া 2 কোটিরও বেশি লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিকে খামেনি নিহত হন। এদিকে ইরানের সেনা কমান্ডার বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকারী শত্রুদের বিরুদ্ধে তারা রক্তের প্রতিশোধ নেবে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ কস্তানতিভকা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের কর্মকাণ্ড একটি কমান্ড পয়েন্টে বসে পর্যবেক্ষণ করার প্রেক্ষাপটে দেশটির চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ গতকাল এই ঘোষণা দেন।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে ফুটবল আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করেছে। এর আগে গতরাতে ডালাসে মিশর ট্রাইবেকারে 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে, শেষ ষোলো নিশ্চিত করে। এছাড়া আজ সকাল 7:30 কানসাসে ঘানার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আজ রাজধানীতে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীলতার উপর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমাবে সরকার, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শক্তিশালী হচ্ছে এল নিনো, বিশ্বের অনেক অঞ্চলে আগামী কয়েক মাসের তীব্র তাপদাহ, খরা, অনাবৃষ্টির সতর্কতা জাতিসংঘের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়াকে ট্রাইবেকারে হারিয়ে মিশর শেষ ষোলোতে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচার।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি হুলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চেক এখন সময় বেলা ১১টা।
1: Retro Reloaded.

Retro Reloaded. Good morning, Bangladesh. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে আসলাম, এতক্ষণ একটু হয়তো বা বেড শুনছিলেন, বাম্পার শুনছিলেন, কিন্তু পিঙ্কিকে শোনা যাচ্ছিল না, কারণ পিঙ্কি একটু শক খেয়ে গেলাম। আজকে কি খেলা হলো! আজকে যদি আজকের খেলাটা একদম সবার মনে থাকবে, বিশেষ করে আর্জেন্টিনার যারা ফ্যানরা আছেন তারা মনে থাকবে, তাদের মনে থাকবে যে খেলাটা আজকে হয়েছে। যদি আজকে একটুর জন্য বেঁচে গিয়েছে এবং কোপা ভার্দে খুব ভালো দুর্দান্ত খেলেছে এবং যদি আজকে জিতে যেত তাহলে আপনারা 2022 একটা ইতিহাস করেছেন এবং 2026 আরেকটা ইতিহাস করতে যেত আর্জেন্টিনা। যাই হোক, চমৎকার একটা খেলা দেখেছি আজকে। সকালটা সবার নিশ্চয়ই ভালোভাবেই কেটেছে, বিশেষ করে আর্জেন্টিনার যে ফ্যানরা আছেন তাদেরকে, তাদের জন্য ভালোভাবে কেটেছে এবং খুব উত্তেজনা নিয়েই আপনারা কেটেছেন সকালটা, এবং এই জিতা আপনাদের সারা জীবনের জন্য মনে থাকবে। এবং বিশ্বকাপের আরেকটা নতুন দল, সেটা হচ্ছে কোপা ভার্দে। সো কোপা ভার্দে, রাইট? হ্যাঁ, ওদের নাম সারা জীবন মনে থাকবে সবার। এবং এবার ওরা যে বড় বড় দুটো দলের সাথে খেলেছে এবং খুব ভালো খেলেছে, তার জন্য তারা সবার মনটা জয় করে ফেলেছে। এনিওয়ে, রেট্রো রিলোডেড শুরু হয়ে গিয়েছে। জি হ্যাঁ, প্রথমে একটু ঝামেলা হচ্ছিল, যেটা বললাম যে আমি একটু শক খেয়েছি, সেই শকের কারণে আসলে বেড বাম্পার আপনারা শুনছিলেন, পিঙ্কিকে শুনছিলেন না, কিন্তু এখন পিঙ্কি চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি চলে এলাম। এবং পুরনো দিনের কথা হবে, পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা হবে, পুরনো দিনের গান তো আছেই সাথে। এবং পুরনো দিনের যদি কথা বলি, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো গান শুনেন তখন সময় কি মনে পড়ে যায়, ছোটবেলার বন্ধুদের কথা, নাকি ভালো লাগার মানুষের কথা, নাকি হচ্ছে প্রথম স্কুলের কথা, স্কুলে যাওয়ার কথা, কোনটা আপনাদের মনে পড়ে? আর যদি এখন যেহেতু বিশ্বকাপের যে উন্মাদনা আছে সেই জন্য কি কোনো ব্যাপার স্যাপার মনে পড়ে কি না? আমার যেটা মনে পড়ে, আমার বাসায় আমার ভাইয়া হচ্ছে ব্রাজিল সাপোর্ট করত, আমার বাবা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করত। তো আমার যদ্দূর মনে পড়ে একটা ম্যাচ হয়েছিল, ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ হয়েছিল 2002-এ, আই গেস, আমি তখন ছোট। তারপরও বসে বসে দেখছিলাম, আমার বাবা হচ্ছে আর্জেন্টিনা ছিল, ভাইয়া হচ্ছে ব্রাজিল ছিল। তো আমি ভাইয়ার কারণে, হয় না, বড় ভাই বড় সিবলিংকে দেখে দেখে হচ্ছে একটা কি বলে কপি করার একটা ব্যাপার থাকে না, তখন আমি ভাইয়ার সাথে সাথে ব্রাজিলকে সাপোর্ট করতাম। তো তখন থেকে আমার ব্রাজিল কেন, আমি খেলা দেখতাম না তত, বুঝতামও না সেই সময়টাতে, তারপরেও ব্রাজিলটাকে সাপোর্ট করতাম। কিন্তু আমার বাবা আর্জেন্টিনা এখনো সাপোর্ট করে। তো ওই সময়ে যে খেলার যে উত্তেজনা এবং যে একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে দেখেছিলাম, বিশেষ করে ব্রাজিল ফ্যানদের মধ্যে, এখন ব্রাজিলের যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে হচ্ছে জেনজির মধ্যে ঢুকে গিয়েছে। এবং আর্জেন্টিনার বিশেষ করে ফ্যানরা কিন্তু সব টাইপেরই, সব জেনারেশনেরই ফ্যান আছেন, তারাও কিন্তু আর্জেন্টিনার যে এখন 2022-এ যে বিশ্বকাপ পেয়েছে সেটারও একটা উন্মাদনা আছে। তো এই সব মিলিয়ে আসলে এই বিশ্বকাপটা প্রতি 4 বছর পর এসে আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগিয়ে দেয়। এবং এবারের ম্যাচটা আই গেস সবারই মনে থাকবে, এবারের 2026-এর যে খেলাটা সবারই মনে থাকবে, কিন্তু দেখা যাক কে জিতে। তো সেই পুরনো হারানো দিনের গানের মাঝে মাঝে তো কথা হবেই, পুরনো দিনের তো কথা হবে, পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা হবে। যদি এমন কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে হবে। তাছাড়া facebook.com/ilovethakfm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন, ঠিক আছে? জলদি আমাকে জানিয়ে দিন আপনাদের মনের কথাগুলো এবং আজকের খেলার কার কেমন লেগেছে সেটাও আমাকে জানিয়ে দিন। আপনাদের কোন ছোটবেলার কোন ম্যাচের কথা মনে আছে, কোন সময়কার কথা মনে আছে সেটাও জানিয়ে দিন, সব জানিয়ে দিবেন। আর পিঙ্কি তো আছি আপনাদের সাথে। তো আবার মেরে নসিব মে গানটা তো শেষ করতে পারলাম না, এই জন্য আবার সেই গানটা আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। সো এনজয়।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Welcome back, listeners. Apne shunchen Dhaka FM 90.4. Pinky achi apnader sathe Retro Reloaded. Ji ha. To যারা যারা আছেন এই মুহূর্তে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমার এই আয়োজনে। এবং পুরোটা সময় জুড়ে কিন্তু থাকতে হবে, কারণ পুরনো হারানো দিনের গানগুলো কিন্তু আপনাদের জন্য প্লে করছি এবং করব ঠিক ঠিক ঠিক দুটো পর্যন্ত। তো কেমন লাগছে বলেন? আমার তো মনে হয় আজকের খেলা দেখে অর্ধেক মানুষই ঘুমিয়ে পড়েছেন। যাদের অফিস নেই, কাজকর্ম কিছুই নেই, তারা নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছেন। আর আমাদের মতো যারা কাজ করেন, খেলা দেখে এসে অফিসে ঢুকে কাজে পেছনে দৌড়াই, বাট তারপরেও আজকে দিনটা ভালোই সবার কেটেছে। শুরুটা, সরি, দিনটা তো এখনো আছে, বাট শুরুটা ভালোভাবেই কেটেছে এবং আশা করছি ভালোভাবেই কাটবে। এবং তারা নিশ্চয়ই, মানে বিশেষ করে আর্জেন্টিনার যে ফ্যানরা আছে, তারা এখনো তাদের ওই সেই ঘুমোর থেকে মনে হয় না বের হতে পেরেছে, কারণ যে একটা ম্যাচ হয়েছে, তাই না? এনিওয়ে, আমার সাথে কে কে আছে একটু দেখে নেই। কোমল লিখেছেন, আপু কেমন আছো, তোমাকে শুনতে খুবই ভালো লাগছে। আপু তুমি কোন দল সাপোর্ট করো? আমি হচ্ছি যে দল ভালো খেলে সেই দলকে সাপোর্ট করি, কিন্তু তার মধ্যে একটা কথা আছে, আমি হচ্ছি এন্টি আর্জেন্টিনা ফ্যান। মানে হচ্ছে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তাদের আমি পছন্দ করি না, কারণ তারা খুব অ্যাগ্রেসিভ। তারা হচ্ছে খেলাকে খেলার মতো রাখে না, তারা হচ্ছে কম্পিটিশন করে ফেলে। তো দ্যাটস ওয়াই যারা আর্জেন্টিনা, মেসি অবশ্যই ভালো খেলে, আর্জেন্টিনা অনেক ভালো খেলে, প্রত্যেকটা প্লেয়ার খুবই ভালো খেলে, ওদের খেলাও আমার ভালো লাগে, কিন্তু আমি যারা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে সেই মানুষজনদেরকে আমি দেখতে পারি না, কারণ যারা খেলাটাকে খুব নোংরা করে ফেলে, কম্পিটিশনে নিয়ে যায়, এনজয় করে না অ্যাকচুয়ালি। ওকে, তারপর কি আছেন? মাশফিক ওকে দেখেছেন, আপু আজকের দিনটা সবসময় মনে থাকবে আর গানগুলো চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাশফি। তুর্য যুক্ত হয়ে আছেন, এছাড়া যুক্ত হয়ে আছেন সাইমা। আপু তোমাকে শুনছি, সকালে শুরুটা খুবই ভালো ছিল, আমি ব্রাজিলের ফ্যান, আজকে তো আর্জেন্টিনাকে একদম কোপায় দিছে। আচ্ছা, ও আচ্ছা, কোপা বাড়িতে কোপায় দিছে, ওকে, ভালো ছিল। যাই হোক, ভালোভাবেই খেলাটা ছিল, যে আপনারা মনে রেখেছেন। বিশেষ করে আজকে ব্রাজিল ফ্যান যারা আছেন তাদের জন্য তো আজকে কি বলবেন, আজকে বলেন, আজকে কি বলে পচাবেন? আপনারা তো একজন আরেকজন, মানে একদল আরেক দলকে পচানো ছাড়া আপনাদের ভালোই লাগে না, বাট খেলাটাকে এনজয় করেছেন কারা, আমি তাদের সাথে কি বলে কথা বলবো। আচ্ছা, এটা কি কোপা ভার্দে অর কাবো ভার্দে অর কোপা ভার্দে? এটা আসলে একটু কনফিউজ আমার কাছে মনে হয়েছে, এটা কোপা ভার্দে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা কে? সুলতানি নামটা সুন্দর। তিনি যুক্ত হয়ে আছেন, জুবায়েদ সজিদ যুক্ত হয়ে আছেন, মাহমুদুর রহমান লিখেছেন, আপু তোমাকে শুনছি, গানগুলো চমৎকার, আমার জন্য একটা গান প্লে করবা? মনটা খুবই খারাপ, ভেবেছিলাম আর্জেন্টিনা আজকে হেরে যাবে, কিন্তু জিতে গেল লাস্ট পর্যন্ত, মনে হয় কিনেই ফেলল। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ব্যাপারটা, যে কিনে ফেলার যে ব্যাপারটার কথা বলছে, টাকা দিয়ে তারপর আবার হচ্ছে কালো জাদু করে, এইসব ফানগুলো কিন্তু ভালোই লাগে, কিন্তু পচানো জিনিসটা, যে একজন আরেকজনকে পচায়, এই জিনিসটা আমার ভালো লাগে না। কিন্তু দেখেন গিয়ে মেসি আর নেইমার কিন্তু খুব জয়জড়ি করে কিন্তু খেলছে এবং তারা একজন আরেকজনকে সাপোর্ট করছে, এই জিনিসগুলো আপনারা কেন মারামারি করেন? এখন হ্যাঁ, একদল বলবে এই এসব পচাপচি ছাড়া তো আসলে খেলাই হয় না, জমেই না, বাট খেলা অবশ্যই হয়, আপনারা এনজয় করেন, আপনারা দুই দল বসে বসে এনজয় করেন, ব্রাজিলের খেলাও দেখেন, আর্জেন্টিনার খেলাও দেখেন, মজা হবে একসাথে। ওকে, তারপর কে আছেন আর আমার সাথে? কাশফিয়া লিখেছেন, আপু অনেকদিন একটা গান শুনি না, গানটা কি প্লে করে দিবা প্লিজ প্লিজ প্লিজ? ওরে বাবা, এত প্লিজ, কোন গানটা বলে ফেলেন। আচ্ছা, এরপর কি আছে? নাজিয়া হাসান যুক্ত হয়ে আছেন, আপু পুরনো দিনের কথা কি বলবো, পুরনো সময় থেকে, ছোটবেলা থেকে আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে যে আপনারা ব্রাজিল সাপোর্ট করেন বা ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন, তো এই যে তখন তো আপনি নিশ্চয়ই খেলা বুঝতেন না, কিভাবে আসছে এই সাপোর্ট জিনিসটা, কিভাবে আসছে, কিভাবে দেখে বুঝে যে আমি ব্রাজিলকে সাপোর্ট করব বা হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করব, এটা কিভাবে আসছে? হ্যাঁ, যারা খেলা বুঝে তারা তো অবশ্যই সাপোর্ট করবে বা যারা ছোটবেলা থেকে সাপোর্ট করেন কিভাবে আমি একটু জানতে চাই। যেমন আমি বলেছি আমি আমার ভাইয়া ব্রাজিল পছন্দ করতো, আমার বাবা আর্জেন্টিনা পছন্দ করতো, দ্যাটস হোয়াই আমি দুই দলে ভাগ হয়ে গিয়েছি। যদিও এখনো আমি আসলে কোন দল সাপোর্ট করি আমি নিজেও জানি না, যে দল খেলা ভালো পারে সে দলের সাপোর্ট করি। সব দলের খেলা আসলে দেখতে পছন্দ মানে ভালো লাগে আমার কাছে। ওকে, এরপর কি আছে, রিমা আক্তার যুক্ত হয়ে আছেন, সুমাইয়া আছেন, এছাড়া আছে মাহা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখেছেন। ও আচ্ছা, একটা মেসেজ চলে এসেছে আপু আমার জন্য, অজিত দাস্তা হ্যায় গানটা প্লে করো লতা মঙ্গেশকরের। ওকে, এতগুলো প্লিজ লিখেছেন তার জন্য আপনার জন্য এই গানটা প্লে করে দিচ্ছি। আর যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যারা যারা এখনো লিখেনি লিখে ফেলুন, 01841904904 এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, টেক্সট মেসেজগুলো আসলে করতে পাচ্ছি না এই মুহূর্তে, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা টেক্সট মেসেজগুলো পাচ্ছি না। আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন, তাছাড়া facebook.com/ilovethakafm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে আপনারা কমেন্ট করেও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন। ওকে, সো চট জলদি লিখে ফেলুন যারা এখনো লিখেননি। আর আমি এখন চলে যাচ্ছি গানে, যে গানটি শুনবো সেটি হচ্ছে অজিত দাস্তা, হ্যাঁ ইয়ে, সো এনজয়।

0: আটকে ছুঁচলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: বাইজা বুঝা তামা তামা
7: গন্তু, মাদের কি গুনতাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: টাইম চেক, এখন সময় দুপুর 12টা।

নতুন একটা ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রেট্রো রিলোডেড এর দ্বিতীয় ঘন্টায় সবাইকে স্বাগত জানাচ্ছি। জি হ্যাঁ, দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল এবং পুরনো হারানো দিনের গানগুলো আপনারা শুনছেন। পুরনো দিনের কথা তো অবশ্যই হবে, পুরনো দিনের স্মৃতি নিয়েও কথা হবে, আর পুরনো তো গান তো আছেই এই দুটো পর্যন্ত। তো যারা যারা আছেন আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা লিখছেন তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, এবং যারা গানগুলোর জন্য বলছেন তাদেরকেও ধন্যবাদ। আর হ্যাঁ, জানিয়ে দিচ্ছি টেক্সট মেসেজের যে ব্যাপারটা ওটাতে একটু ঝামেলা হচ্ছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে টেক্সট মেসেজগুলো নিতে পারছি না, বাট হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে facebook.com/ILoveTakeFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করলে কিন্তু আমার সাথে চট জলদি আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। ওকে, তো এই যে এখন এত সহজ হয়ে গিয়েছে, আপনাদেরকে বলছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বা ফেসবুকে কমেন্ট করতে পারেন, কিন্তু একটা সময় ছিল যেখানে মোবাইলের চার্জার হারিয়ে গেলেও কিন্তু কোনো চিন্তা ছিল না। কেন বলেন তো? কারণ মোবাইলই তো ছিল না তখন, না ছিল কোনো ইউটিউব, না কোনো ছিল ইন্টারনেট, শুধুমাত্র কি ছিল, বিকেল হলেই ব্যাট বল নিয়ে লুকোচুরি বা কানামাছি সব কিছু খেলার জন্য মাঠে নেমে পড়তাম। নিশ্চয় আপনারাও করতেন, এবং মা যদি একবার ডাক দিত, মানে বিকেলের সময় বা সন্ধ্যা হবে হবে ওই সময়টাতে যদি একবার ডাক দিত, তখন কিন্তু বলতাম আর একটু, আই তো আর এক পাঁচ মিনিট, এরকম করে করে কিন্তু পুরো সন্ধ্যাটা যখন আজান দিত মাগরিবে তখন দৌড় দিতাম, তাই না? আর শুক্রবার বললে তো কি ছিল, বন্ধের দিন ছিল, এবং ঘুম থেকে উঠার পরে সবাই মিলে হচ্ছে বাংলা সিনেমা দেখার একটা ব্যাপার ছিল দুপুরবেলা খাবার দাবার খাওয়ার পরে। তো ফোন নিয়ে আসলে আমরা ওরকম চিন্তিত ছিলাম না। এখন যেটা হয় যে ফোনটা কোথায় রেখেছি ওই চিন্তা করতে করতেই তো জান শেষ না, না এখন আমরা এক ফোন নিয়ে, মানে ফোনটা ছাড়া একটা মুহূর্ত আমরা কিন্তু চিন্তা করতে পারি না আমাদের, এবং যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তখন তো আরো চার্জার ফোনে কি বলে কারেন্টের সাথে লাগিয়ে তারপর আমরা ফোন হচ্ছে ব্রাউজ করতে থাকি, তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই খারাপ। যারা হচ্ছে চার্জ দিতে দিতে ফোন ইউজ করেন এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, কিন্তু আসলে আমরা এত বেশি ইউজ টু হয়ে গিয়েছি এই ফোনের, এই সোশ্যাল মিডিয়া, এই হচ্ছে ডিজিটাল যুগে, যার কারণে আমাদের এই সব অভ্যাসগুলো হচ্ছে ছাড়তে একটু কি বলে ছাড়তে অ্যাকচুয়ালি পারবো না আমার কাছে যেটা মনে হয়, যতই চেষ্টা করেন না কেন। এখন কিন্তু সবাই ওয়াশরুমেও কিন্তু অনেকেই ওয়াশরুমেও কিন্তু ফোন নিয়ে যান, যেটা অনেক বেশি খারাপ। আমরা অনেক বলি যে অনেক বেশি খারাপ, এইটা খারাপ ওটা খারাপ, কিন্তু কেউ কখনো কোনোটা শুনি না, তাই না? যখন যার যেটা মন চায় সেটাই করি। কিন্তু আপনি যদি আজ থেকে প্রায় ধরেন 20 বছর আগের কথাও চিন্তা করেন বা 15 বছর আগের কথাও চিন্তা করেন, এত ফাস্ট কি ছিল, এত কিছু কি আপনারা, এত ফোন নিয়ে কি ব্যস্ত হতেন আপনারা? ফোন ছিল না তখন, কিন্তু করার তো অনেক কিছু ছিল, তাই না? সেটা হচ্ছে বিকেলবেলা খেলা বা দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হোক, বা যেটা হচ্ছে স্কুল থেকে আসার পর রেস্ট নেওয়া হোক, এরপর বিকেলবেলা মাঠে খেলতে যাওয়া হোক, বা রাতের বেলা কারেন্ট চলে গেলে কানামাছি খেলা হোক, এই ব্যাপারগুলো কিন্তু অন্যরকম একটা ফিলিংস থাকে, এবং ওই সব সময়গুলো আমাদের মনে কিন্তু সবসময় জায়গা নিয়ে থাকে, তাই না? আর এই গানগুলো তো আছেই, যখন এই গানগুলো শুনবেন দেখবেন যে আপনাদের মুখে এমনিতে হাসি চলে আসবে, বিকজ আপনারা তখনকার সময়ের সাথে এই গানগুলো একটু হলেও রিলেট করতে পারবেন এবং সেই সময়টাতে আপনারা হারিয়ে যাবেন। তাই তো রেট্রো রিলোডেড আছে আপনাদের সাথে, পিঙ্কিও আছে আপনাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাবো একটা গানে, আপনারা আমাকে লিখতে থাকুন যে গানটা আপনাদের জন্য প্লে করছি রুনা লায়লা অ্যান্ড আগুনের কণ্ঠে এখন তো সময় ভালোবাসার। আসলে আজকের ওয়েদারটা কিন্তু ভালোই রোদ উঠেছে, আমি অনেকদিন পরে এরকম কড়া রোদ দেখেছি, অনেকদিন বলতে হ্যাঁ কয়েকদিন পরে এরকম কড়া রোদ দেখেছি যেটা আজকে ওয়েদারটা আছে। এবং কারা কোথা থেকে আমাকে শুনছেন সেটা আমাকে জানিয়ে দিবেন, এবং সেখানকার ওয়েদার কি অবস্থা সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো চট জলদি জানিয়ে দিন, আর সুন্দর সুন্দর কয়েকটা গান শুনে আসি, আর লিখতে থাকুন, পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Retro Reloaded.

ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে রেট্রো রিলোডেড। হ্যাঁ, দ্বিতীয় ঘন্টার কিন্তু বেশিক্ষণ নেই, অল্প কিছুক্ষণ আছি, এরপর শেষের ঘন্টায় আবার চলে আসব। কিন্তু এখন যে ঘন্টায় আছি, কারা কারা আছেন আমার সাথে একটু দেখে নেই। আসসালামু আলাইকুম লিখেছেন, নাম না লিখা পাখি 131, লাস্টে 328 লিখেছেন, হাই, ওকে, হ্যালো। সুমাইয়া যুক্ত হয়েছে, আপু গানটা প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। মুন লিখেছেন, আপু তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগছে, পুরনো দিনের কথাগুলো খুবই ভালো লাগে, আর গানের কথা তো আর নাই বললাম, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। এইচ কে আর সাবরিনা, সাবরিনা যুক্ত হয়ে আছেন। ফাইসাল লিখেছেন, আপু কি আজকের আর্জেন্টিনার খেলা দেখে তো ভয় পেয়েছিলাম। আচ্ছা, ভয় পাওয়ারই কথা, ভয় পাওয়ার মতোই খেলা হয়েছে। ওকে, সাইমা আছেন যুক্ত হয়ে, আপু তোমার ছোটবেলার কোনো কথা শেয়ার করবা? ওরে বাবা, আমি তো প্রতি উইকে আমার ছোটবেলার কথা শেয়ার করি, আমার কথা শেয়ার করতে করতে আমার তো সব শেষ। যাই হোক, আসলে ছোটবেলার আপনাদের কি মনে পড়ে কি না, যে স্কুলে যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেন বা নতুন যখন স্কুলে ভর্তি হতেন, তখন কিন্তু স্কুলে নতুন খাতা বই এগুলো কিন্তু দেওয়া হতো। তখন খাতা পেলে প্রথম কাজ আপনি কি করতেন? আমি তো সুন্দর করে হচ্ছে আগে খাতার মধ্যে উপরে একটা সুন্দর, মানে খাতা কেনার পরে যে খাতার যে ডিজাইনটা থাকতো ওটা আমার পছন্দ হতো না, তো আমি কি করতাম, সাদা বা একটা হচ্ছে না ব্রাউন কালারের পেপার পাওয়া যেত একটু মোটা, যাতে বইটা নষ্ট না হয় বা খাতাটা নষ্ট না হয়, ওই বই আর পেপার দিয়ে বা যে কোন যেটা সামনে থাকতো ওটা দিয়ে আমি হচ্ছে আগে বইটা বা খাতাটাকে একটু কভার করতাম। কভার করে ওটাতে খুব সুন্দর করে ডিজাইন করে আমি হচ্ছে আমার নাম লিখতাম, রোল নাম্বার লিখতাম। আপনারা কে কে এমনটা করতেন? আর হচ্ছে আরেকটা জিনিস কি হতো, যে স্কুলে টিফিনের বক্স খুললেই কি খাবার দিয়েছে, কার কি খাবার, কার কাছ থেকে কার খাবার আজকে বেশি মজা বা একটু ডিফারেন্ট আপনি পেয়েছেন, সেটারও কিন্তু একটা এক্সাইটমেন্ট থাকতো না স্কুলের টিফিনে। একটা জিনিস কি খেয়াল করেছেন কিনা, ছেলেরা অলওয়েজ টিফিন স্কুলে নিত না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিফিন ছেলেদের মনে হয় না আমার, আমি দেখেছি নিয়েছে কিনা। কিন্তু অফিসে যখন, এখন ভাইয়ারা আছেন যারা আছে তারা কিন্তু এখন অফিসে টিফিন আনে এবং দুপুরে লাঞ্চটা কিন্তু বাসা থেকে নিয়ে এসেই করে, কিন্তু তখনটা টাইমটাতে ওদের মনে হতো আমরা এক্সট্রা করে একটা টিফিন বক্স নিয়ে আসবো, মানে তখন ছেলেদের ছোট ছোটবেলার সময়টাতে মনে হয় একটু ইগোতে লাগতো যে একটা বক্স কেন বাসা থেকে নিয়ে আসবো। তো এই এমন কোন ভাই আছেন আমার এখন শুনছেন যে হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যেতেন, আর আর কোন ভাই আছেন নিয়ে যেতেন না? আর আপুদের কথা কি বলবো, আপুরা তো মনে হয় অলওয়েজ নিতেন, তাই না? আমি তো সব সময় টিফিন থাকতোই, এখনো আমি টিফিন ক্যারি করি, এবং আমি জানি না ইনশাল্লাহ সামনেও মনে হয় ক্যারি করবো, কারণ আমার কাছে মনে হয় যে বাসার খাবারের চেয়ে বাইরের খাবার তো আসলে অন্যরকম না, এবং হেলদিও না। তো এই যে আমাদের একটা কি বলে জেনারেশনের একটা রিচুয়াল চলে আসছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিফিন ক্যারি করে, এখন কাজ করছি অফিস করছি সেখানেও কিন্তু আমরা টিফিন নিয়ে আসছি। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো বদলায় না, এবং যেটা বলছিলাম যে প্রথম স্কুলে গিয়ে প্রথম নতুন বই বা নতুন খাতা পেলে যেটা করতাম হচ্ছে মলাচ করে, বইয়ের মলাচ করে ওটার উপরে সুন্দর করে ডিজাইন করে নাম লিখতাম, এখন কিন্তু ওগুলো হয় কি না আমি জানি না। যদি আপনারা করে থাকেন আমাকে একটু জানান, বিশেষ করে এখন তো আলফা সিজন চলছে। আলফা সিজন বলতে জেনজির পরে যে আলফা, ওরা আই গেস এগুলো করছে কিনা, মনে হয় না করবে, কারণ এখন এত ফাস্ট হয়ে গিয়েছে এবং ডিজিটাল যুগে চলে এসেছে, এখন সেই পুরনো সময়ের মতো কেউ কিন্তু আগের মতো সেই জিনিসগুলো করে না। যাই হোক, যদি করে থাকেন অবশ্যই আমাকে লিখে জানাবেন, 01841904904 এ হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া facebook.com/ILOVETHAKAFM পেজ একটি পোস্টে আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো চটজলদি লিখে ফেলুন, যারা যারা লিখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো লিখেননি চাইলে লিখে ফেলতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনাদের মনের কথাগুলো, অথবা আমাকে কিছু জানাতে চাইলে আর আমার কাছ থেকে কিছু জানতে চাইলে লিখে ফেলতে পারেন। ঠিক আছে, আর আমি এখন চলে যাচ্ছি গানে, ফিরবো একটু পর,
কিন্তু কোন গানটা আপনাদের জন্য প্লে করব সেটা হচ্ছে কথা। আমার কাছে না মানে পুরনো সবার গান খুব ভালো লাগে, কিন্তু স্পেসিফিক কিছু কিছু গান আছে না যেগুলো শুনলে খুবই মানে এখনো মানে বারবার শুনতে ইচ্ছে করে। এবং আমাকে যদি কেউ বলে যে আপনি একটা গান প্লে করেন বা একটা গান আপনার পছন্দের প্লে করেন, আমি তো সবসময় পুরনো দিনের গানগুলোই প্লে করি, এবং সেই পুরনো দিনের গানগুলো কখনো আমার মন থেকে যাবে না। যে আমি জানি না যত বড় হব বা যত দূর যাব হয়তো বা এই গানগুলো আমি সব সময় হচ্ছে শুনতে থাকব। আর নতুন গানগুলোর মধ্যে কিছু কিছু গান আছে যেগুলো হচ্ছে ভালো লাগে, কিন্তু তারপরেও কেন জানি আমার এই পুরনো হারানো দিনের গানগুলো থেকে মাথা যাই না। এটা কার কার আমার সাথে হচ্ছে একমত সেরা তারা আমাকে একটু জানাতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এখন গানে, যে গানটা প্লে করছি সেটা শুনতে থাকুন, সাথেই থাকুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: একটা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সওয়াত সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4. Retro Reloaded.
5: Retro Reloaded. Retro Reloaded.
6: Yes, Retro Reloaded চলছে। পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এবং পুরনো হারানো দিনের এই গানগুলো কিন্তু আর অল্প কিছুক্ষণ আছে, মানে এই একটা ঘন্টা আছে, আপনারা এই একটা ঘন্টাই শুনতে পাবেন। আচ্ছা, যেহেতু পুরনো হারানোর দিনের গানগুলোর কথা বলছি, তো পুরনো দিনের কথা তো এমনিতেই চলে আসে। আপনারা নিশ্চয়ই হচ্ছে ল্যান্ড ফোন পেয়েছেন, ল্যান্ড ফোন যেগুলো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে নাম্বার কি বলে এটাকে ডায়াল করতো, এরপরে হচ্ছে একটু ডিজিটাল আসছে, বাটন টিপে হচ্ছে ডায়াল করতো। তো আমি আসলে ঘুরিয়েটাও পেয়েছি, টিপে টিপে বাটন ফোন ও পেয়েছি, পরে বাটন ফোন এসেছে। তো প্রথমে যেটা ছিল ওই যে একদম এক থেকে, মানে ধরেন আমার আমার যতটুকু মনে পড়ে, আমাদের আমার নাম্বারও মনে আছে, আমাদের 51433 ছিল আমাদের, প্রথমে 1433 ছিল। তারপর হচ্ছে যখন আস্তে আস্তে বাড়া শুরু করলো, মানে ল্যান্ড ফোনদের ফোন যখন সবাই নেওয়া শুরু করলো, তখন 5টা অ্যাড করে দিল, 51433 হলো। তো তখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যে ল্যান্ড ফোনটা ছিল সেটাও আমি পেয়েছি। এরপর হচ্ছে বাটন ছিল, ওই বাটনগুলো হচ্ছে যেটা এখনো আমাদের অফিসে আছে, ওরকম স্টাইলের ফোনগুলো আমরা পেয়েছিলাম। এরপর নাম্বার দেখা যেত, সেই ল্যান্ড ফোন পেয়েছি। তারপর ডিজিটালটা চলে এলো, কে কল দিয়েছে সেটার একটা নাম্বার উঠত, সেটা পেয়েছি। এরপর হচ্ছে নোকিয়া বাটন ফোন চলে এসেছিল, সেখানে স্নেক খেলে খেলে বড় হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো যে মনে আছে, মানে এই যে যখন আমি আপনাদের সাথে এই কথাগুলো বলছি, আমি তখন ওই সেই সময়টাতে পৌঁছে গিয়েছি, কিভাবে ডায়াল করতাম। আমার হচ্ছে আমাদের বাসার নাম্বার ছিল 51433, 51462 ছিল আমার নানুর বাড়ির নাম্বার। তারপরে হচ্ছে মানে এই যে নাম্বারগুলো মানে তখন মনে থাকতো, আর এখন আপনি আপনার নানুর নাম্বার মনে রাখতে পারবেন না, কারণ এখন হচ্ছে ডিজিটাল হয়ে গিয়েছে, আপনারা নাম্বার সেভ করে রেখে দেন। তখন হচ্ছে মনে রেখে রেখে টাইপ করতেন বা লিখে রাখতাম, আর এখন হচ্ছে মোবাইলেই সেভ করে রেখে দেই, তাই না? তারপর বের করে হচ্ছে কল দেই। এখন হয়তো বা নিজের নাম্বার, মা বাবার নাম্বার ছাড়া আর কারো নাম্বার আসলে আমরা মনে রাখতে পারি না, মনে রাখা হয় না, কারণ এত বেশি ডিজিটাল হয়ে গিয়েছে যে হাতের কি বলে হাতের একটা টাচের সাথে সাথে কিন্তু আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, সেটা ফোন নাম্বার হোক, সেটা কোনো মিটিং এর রিমাইন্ডার হোক, সেটা কোনো কিছুই ছবি হোক, সবকিছু সবকিছু আসলে আমাদের হাতের একদম মুঠোয় চলে এসেছে, তাই না? হ্যাঁ সেটাই। আর তারপরে এইসবের আসলে এই কথাগুলো যখন আমরা মানে আমি বলি, আমার তখন মুখে অটোমেটিকলি একটা হাসি চলে আসে। তখনকার সময়টাতে ঈদ আসলে ছোট ছোট কার্ড বানাতাম, কার কার্ড কত সুন্দর হতো, কত সুন্দর করে লিখে লিখে ঈদের দাওয়াত দিয়ে আসতাম। স্কুলের যে বেস্ট ফ্রেন্ডগুলো ছিল সবাইকে কার্ড দিতাম, ঈদ কার্ড, ঈদ কার্ড। এখন ঈদ কার্ড খুব কম দেখা যায়, বিভিন্ন সব মানে কি বলে গিফটের সবগুলো ছাড়া এখন কার্ড কিন্তু এত দেখা যায় না, বিশেষ করে ঈদ কার্ড, বার্থডে কার্ড, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি কার্ডগুলো এখন মোটামুটি দেখা যায়, বাট অত রেয়ার না, কিন্তু তখন অনেক বেশি পাওয়া যেত। এবং ঈদের সময় তো যেখানে সেখানে স্টলই বসতো হচ্ছে ঈদ কার্ডের, ছোট ছোট 5 টাকা করে কিনতাম, 2 টাকা করে কিনতাম, একটু ভালোগুলো হচ্ছে ওই যে 3D স্টাইল মারতো, তারপরে হচ্ছে একটু চিকচিক করতো, সেগুলো মেবি 10 টাকার ছিল না, 5 টাকা ছিল না, 8 টাকা ছিল। তো ওগুলো কিনে কিনে ফ্রেন্ডসদেরকে দিতাম, আর এখন জাস্ট টেক্সট মেসেজ, কোনো টাকা খরচ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, জাস্ট ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে কি বলি ঈদ মোবারক শেষ। এখন তো ওটাও হয় না, এখন জাস্ট স্ট্যাটাস, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেই আমরা, শেষ করে দেই, যত ফ্রেন্ডরা আছে সবার কাছে পৌঁছে যাবে, তারাও লাইক দিবে, আবার তারাও কমেন্ট করবে ঈদ মোবারক শেষ, বা হ্যাপি বার্থডে শেষ, বা হ্যাপি অ্যানিভার্সারি শেষ। সো আসলে সবকিছু অনেক ফাস্ট হয়ে গিয়েছে, আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আরো কি ফাস্ট হবে, তখন কি হবে সেটা জানি না। এখন তো এখন আরো বেশি কি হ্যাপি বার্থডে এই লেখাটাও কিন্তু HBD হয়ে গিয়েছে। আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু কিছু ফ্রেন্ড আছে যারা জাস্ট HBD লিখে দিবে, মানে হ্যাপি বার্থডে, মানে একদম শর্ট হয়ে গিয়েছে। সো আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে বা আরো কিছু কিছু বছর পরে যে এটা কি হবে সেটা কিন্তু আমরা নিজেরাও বলতে পারবো না, তাই না? যাই হোক, অনেক কথা বলছি, অনেক পুরনো দিনের স্মৃতিচারণ করছি, আশা করছি আপনাদের সময়টা ভালো কাটছে। যেহেতু এখন লাঞ্চের সময়, কে কে লাঞ্চ করে ফেলেছেন বা করবেন বা প্রিপারেশন নিচ্ছেন সেটা আমাকে জানাতে থাকুন। আর আমি এখন চলে যাই গানে, সুন্দর গান রেখেছি আপনাদের জন্য, শুনতে থাকুন, সাথেই থাকুন ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। জি হ্যাঁ, সো বেশিক্ষণ নেই, একদম শেষের দিকে চলে এসেছি। অল্প কয়েকটা গান আপনাদের জন্য রেখে যাচ্ছি, সেই পুরনো হারানো দিনে সুন্দর সুন্দর গানগুলো রেখে যাচ্ছি আপনাদের জন্য। আবারও চলে আসব শনিবারে ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত থাকবো রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কি আমাদের ফেসবুক পেজটা কি ফলো করছেন কিনা, যদি ফলো না করেন চটজলদি চলে যান facebook.com/ILoveDhakaFM। ইয়াস, উই অল লাভ ঢাকা FM। সো সেখানে গেলে কিন্তু আমাদের রিলস গুলো দেখতে পারবেন, আমাদের সুন্দর সুন্দর মজার মজার ভিডিওস আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলেও চলে যাবেন ঢাকা FM 90.4। ইউটিউব চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা যারা এখনো করেনি, সেখানে কিন্তু আমাদের শোগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে শুনতে সবই পারবেন যেহেতু এখন সব ডিজিটাল হয়ে গিয়েছে। তো আর যেটা বলবো যে অবশ্যই যেই রিলগুলো ভালো লাগবে, যেই রিলগুলো আপনাদের পছন্দ হবে, সেই রিলগুলোর নিচে আপনারা কমেন্ট করে দিবেন এবং আরো বেশি বেশি করে দেখতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আমরা একটু মোটিভেট হই এবং ইন্সপিরেশন পাই যে আরো আরো বেশি বেশি রিল করে আপনাদের জন্য হচ্ছে সাবমিট করা, উপহার দেওয়া। যাই হোক, এখন বিদায় নিব, বিদায় নেওয়ার পালা চলে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন এবং প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত রেট্রো রিলোডেড শুনবেন আর আমাকে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন। ওকে, আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ।

0: चला जिन शेरी शैम्पेन
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারাদিন জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাজারে লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটা কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতনের মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: Come here, baby.

0: Destination, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আজাইল লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটা কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বিহিস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমরাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আমরাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amrit.com.bb। আমরাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হৃদয়ে সুগন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কবে যাব পাহাড়ে? আহারে আহারে
5: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
6: আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
7: তাই তো, তাকে তো দেখছি না।
5: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
8: এই চলে এসেছে।
7: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
9: FM 90.4 app. Just download, install and enjoy. Dhaka FM 90.4.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।
7: ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4
2: সুপার টিউন ওয়ার্ল্ড মিউজিক।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: Back on Super Q on Super FM 90.4.

Hughes. World music.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতি পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তিতে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্ব, রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ প্রত্যাবাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর সরকারের দমন পীড়ন ও নানা বৈষম্যের বিরুদ্ধে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং টানা 36 দিনের আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই গণ অভ্যুত্থানে নিহত হন শত শত মানুষ, আহত হন কয়েক হাজার।
4: আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি,
3: জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারিক রহমান তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করে বলেন, সব অন্যায়ের বিচার হবে কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না।
5: এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
3: অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের অর্জনকে কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা তার সরকারের পবিত্র দায়িত্ব।
5: 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
3: এ সময় ফ্যাসিস্ট শাসনামলে বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন মামলা হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
5: আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে আজ রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরো শুনুন প্রতিবেদনে।
6: 2 বছর পেরিয়েছে, কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই 2024 সালের জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের ক্ষত। সন্তান হারানো মায়ের চোখে এখনো অশ্রু, বাবার কণ্ঠে দীর্ঘশ্বাস, ভাইয়ের বুকে অপূরণীয় শূন্যতা, আর গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফেরা যোদ্ধাদের শরীরে এখনো বহন করতে হচ্ছে আন্দোলনের নির্মম স্মৃতি। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তুলে ধরেন তাদের না বলা কষ্টের কথা। ছেলের কথা বলতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি বলেন, আর কোনো বাবা মাকে যেন এমন শোক সইতে না হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
7: আজকে 2 বছর পরও আমরা কোন একটা শহীদের অগ্রগতি আমরা দেখি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়েদের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান।
6: আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।
8: তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তো আমরা আমাদের স্বজন হারাইছি, জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন।
6: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা বলেন, বড় ছেলেকে হারানোর শোকের মধ্যেই ছোট ছেলের ক্যান্সারের চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এ সময় তার পাশে দাঁড়ান বিএনপি ও আমরা বিএনপি পরিবার।
9: আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়, 10 তারিখ আগস্টে আমি পিজি হসপিটালে ভর্তি হই, 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে।
6: আহত জুলাই যোদ্ধা সুজন মোল্লা, আলামিন ও মেহেদি হাসান মিরাজেরা তুলে ধরেন তাদের বাস্তবতা। তাদের ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন নিশ্চিত হবে হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতীয়মান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি রাজধানীর তেজগাঁয়ে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবে একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। এদিকে রাজধানী শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে বাংলা কিউআর কোড ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে একই ভেনিউতে স্থানীয়ভাবে গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণকালে ইয়াসির খান চৌধুরী বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের ওপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি আজ যশোর জেলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জেলা স্কুল দশতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ 104তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে এক আলোচনায় একথা বলেন। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 10টি অঞ্চলে আজ একযোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করে আসছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। তিনি আজ গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় এ গুরুত্বারোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে বাংলাদেশের মার্কিন ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চায় তার দেশ।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শোকে স্তব্ধ তেহরান। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় শনিবার ভোর থেকেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখো মানুষ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা আর যান চলাচলের বিধিনিষেধের মধ্যেও অনেক মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত করা কাজঘেরা স্থাপনায় রাখা হয়েছে আলী খামেনির মরদেহ। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহও সেখানে রাখা হয়। অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান লাখো মানুষ। কালো পোশাকে শোকাহত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এছাড়াও বাংলাদেশের স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং শোক বয়ে স্বাক্ষর করেন তিনি। পরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের স্পিকার। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তেহরানের পাশাপাশি ইরানের আরো কয়েকটি শহর এবং ইরাকেও স্মরণ অনুষ্ঠান হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় বিদায় শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, ইরানের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়েরও প্রতীক। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
10: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপদাহের কারণে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা লাভের 250তম বার্ষিকী চৌঠা জুলাই উদযাপন বাধাগ্রস্ত হচ্ছে। তাপদাহের কারণে ওয়াশিংটন ডিসিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। এদিকে ইউরোপে রেকর্ড তাপমাত্রার পর ফ্রান্স ও স্পেনের বিভিন্ন অংশে অসংখ্য দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো পর্ব। এই পর্বে প্রথম ম্যাচে রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত তিনটায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এছাড়া শেষ ষোলোর বাকি দলগুলো হল আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য, ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্ব, রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bu। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সবটাকে কাটা আর কান সরে সরে
0: কনফারেন্স ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: FM 90.4 app. Just download, install and enjoy.

0: ভবিষ্যৎ।
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনে মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বা আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaiti.com.bd।
5: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমরাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমরাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: Dinosaur.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। এই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.do। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: লাইট ছুঁচলো, বাস লো, লাইনে মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বর আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd। আছেন তো ফিলে, মাগার কঠোজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চা নিয়ে সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমরাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমরাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসলেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতনের মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bb। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটা কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি খাতার অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তুই? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bu। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বিহিস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

कोई मंजिल है ना कोई साथी है, फिर भी निकल पड़ा हूं घर।